0: কখুবর বভা কবন্তা
1: কবলাই
0: চংক স্পেশাল ইন্টেনসিভ রেভিশন আর হাজার আটন রিও কলাপয়
2: ngayos ngau bahakani kindan kibanwan chi yingjonga nganle kumno
0: kabaso chu aya ka jingtip badai ha ka enumeration phase na do kalai photari ujaliu hadok arpo khandai tari unaitung ar hajar arpo hunriu
2: tinganle kumno latangadan ka jingkli
0: umlelei phila ban phone she ibut level officer blo but yo ek jingtip kibaron kambaro
2: ti kumno pan ngan yo yo number iblo
0: phone ha u iwe khandai san not But pan jingerap pan yok keren bat IBLO lani download bat play ya ka ECI net app la dadon kam jing batai jing pensyai ni jingerap kadai tang ka basu fun
2: kata te ke suphi
0: hoi ken om don kam ki kot kisla ha ka enumeration phase shu ai tang ki jing tip ki badai ban yak keren bat IBLO
2: ken mau ka jing tip badai menta ka yarap ban penti kena ya ke record ba biang la shai la dadon kam jingerap Shupon ya IBLO pat yo jubab ki jingkeli
0: ka enumeration phase lipotric ujelio hado ka arbokhandai tarik unaitung ar hajar arpon rio
3: ya trailang yashimta bad yo jingkentho lawanlam shapiro chief electoral officer meghalaya

ฮันนี่ก็ได้ก้าวกระโจนนี่ฟังจ้องพี่เฮาชีสปาร์ลายพอยน์เรียวเมกะเฮิร์ตส์พี่ดอนบัตรง่าอีอาร์จิบักอร์ฮักกับโปรแกรมฟันอันลิมิเต็ดตีงาละไอ้มันเนี่ยยากะจิงเกลีมอฮัลโหลอีตัวอีปะอิดมอตีอีตาอีปะอิดอีลองนมาร์บะอีลาเตมันบัดอีลองรู้อีบักเล็บบีดเต็งๆมอเด็กละจ้าอยู่หากตะกวีกลองยิงอีตายปะอีดอีลาวัดยากะยิงบารอกกวียากะยิดขมัดกะจงอีเลสีอีตายปะอีดอีกว่าบันปุลีกว่าคูบอร์ที่นำมาบลักคำตุ้มแมนกิขมัดรูหลักคำเบรียที่อีดอนคำตะกี้ขมัดมอบันคำชายบันปุลีกว่าที่อีเลกุมโนอีลาวัดเชเอรูอิมเชมที่Ila ong ya kibadon hai yang barok ban yarap ya iban penwan mo te kila ya wat lut ka yeng barok ka wei kamraru la wat lut kila wat lut ki kendok kan syarat barok hat ki jakabu barok te hakaba kut kila shuyar ki lut syat te balai ki yar ki te sapa ya ki jubab ki jong pi syau nambah ketai sok perasan iwe non arlai iwe kejeng keli kelong kebesuk Bat kila donru na peteng jong ki palok nos ngap ki jong imo ki balayo ya kejubab ke badai. Ti kejubab ke beningkong ke balapoy ke day na iwan salan mo. Iba wan salan idhar na jua iong ka don ha ihi itep ha pelakut. Okey, kubelai shibun mo. Ba wan salan na bentakan ni kejubab ke jong pi. Ti kejubab ke baar ke bangayo ke day na ilo the star ding do iong. Semoga tak ban sengap yaki program jong pi por banga bang ja sengi man la ka sengi nga syong man sengap da i jing po samr ki nga ti nga ong de ba i te telai yaki yit kemat ban tawa harendang por ba i tia i lau no im ken mau syu bakane harendang jong i na kata kadau kila ya samr ki keng oke Oh, teng-teng long kidon mo, ki brio, ki baju ki yang harendang mo. Ya, ki kemat ke jong ki. Te, ki kapsul tenat ken ban ki yang kumtu namar balai. Ki light ban bu shani syatai. Teng-teng do kumbu bakla te, let's see, yo kahap, yo kapat pen ban mo. Te, teng-teng yo kumban da ke ike eru. Te, kakamsuk ken haba ki don kamah kanu-kanu kepor, ki shushim bet mo. Kalak don lupa te balak ki yang harendang. Te, Mba iong i loda star mo let si iki yang harendang im ken mau mo bakat namar nadu ba itia piong day te lap ki yang ha dau chain lani dau telai mo ki julie ki beri mo te kuplay shibu ni pi loda star nama takan ni kejubab kejong pi mo te sakan ni ko wei kebangalayo na i nafi na nong besap mo okey Okey, inafi ide ibalayo ningkong yang kejubab kepada mo. Dengan sepuluh hadian yang kejubab kepada de ikong disusungi ru ilayo ya kejubab kepada mo. De idan sa ini we parlok iong Henry kata kayat kemat kadon hakti ihen men kilaya Wat palat pieces. Okey, ini palok yang macam yatu ila kajong kakerteng. U number u bekut sun line north south south. Mo kan kam sutenat lada pi ai kakerteng kajong pi mo. Te kubli shibun ya kajubab kajong pi mo palok. Te kaniko we ngalayo na imanda. Yong hello RJ ngatingan ong. Ba ita ipait ila tap yakit kamat Ha kapla ba ishet kit hamet pla tap smoke duma fi RJ okey oh kini ki pait mo ki jumelian dan na pereng jong ki baju smart te ban kem pla te kile kum no ki dan ki badi smoke di duma te ki tap kum ta kain kum ba ong i manda mo ki ju tap ha takap ju kapla kain ki kam suk mo bidan kam ke issue save bit na takapla la ni ki baju phong ye ki jacket ne ki coat ne ki tap ha ki pla coat jong ki mo Ti kata kadi kejing long jong kiru tu men mo ki pait deh. Ti sutenat ya itai juba jong pi manda. Ti kubli shibun ya kani kejingi shimata ka jong pi mo. Ti sakani ka wei ka juba ngalayo na ibana lau sok tun yong. Okay.

কালাহা আর দা অন ফেন্দি গে দোয়া এন্দা কাপুর থাকেন সরকারি না নামে রাখে উয়েটিনা উংজাও দে উমাক দুর্গা সুরং রাছাক চৌহা আর মখান চে চিপনা নামা দোয়া আনি উয়েটানি দাকা হা ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট আগানি গতারে সাল কোলা চিরং না বাকা দুর্গা সুরং ফেন্দি গে দোয়া মাইনা নামগা ডকুমেন্ট রং উমাং চুয়া গতা অনজা অনেবা খবর না ফারা কাতা হা খবর না দনসগুমন সোমেরং ইয়ানোন বোধ না হা খনাত মুসিং সাকানচিনান ওয়ালনাম।